0: Attention Cardinals, CUNY has introduced a comedy, a centralized system for requesting and managing accessibility services. You can find it on our York College CSD website or by visiting cuny-accommodate.simplicity.com. Students who are already registered with the York College Center for Students with Disabilities must reactivate every semester in Accommodate to receive their accommodations. This includes services such as our extended time on exams, assistive technology, and participation in our laptop loan program. And you know what? Access is simple. You visit cuny-accommodate.simplicity.com and select student. Log in using your CUNY credentials, the same one you use for CUNY First or Brightspace. Now, students who are new to the Center for Students with Disabilities should use Accommodate to begin the accommodation process. Visit the York College CSD website, select Accommodate, complete the virtual application, and follow the prompts to create your profile and submit your documentation. Accommodate allows students to request accommodations efficiently, communicate accommodations to faculty, track services and requests, and access support and resources such as our laptop loan program, all in one secure location. Accommodate is the official platform for accessibility requests and services, all right at your fingertips on the York College CSD website or by visiting cuny-accommodate.simplicity.com. And as always, if you have questions or need assistance, please contact us at the Center for Students with Disabilities. We are located in AC 1G02. That's AC 1G02. We're committed to supporting your academic success. And remember, it's better to have it and not need it than to need it and not have it. Center for Students with Disabilities.
1: Brought to you by the York College Center for Students with Disabilities and YCRadio.org, the voice of today's generation.
2: Yo, what's good? It's your boy, Ray DeJean. This is YCRadio.org, the voice of today's generation.
3: 诈骗警报, 切勿分享您的 CUNY登录密码 或 MFA 信息。 请牢记以下几点， 切勿与任何人分享您的密码 或 MFA 验证信息。 校区和 CUNY信息技术部门 IT 绝不会向您索要这些信息。 如果不是您本人发起的登录请求， 请不要响应任何 MFA 验证提示。 请勿点击可疑或意外收到的短信和电子邮件中的链接， 也不要打开其中的附件。 如果您认为自己可能已经泄露了密码或 MFA 验证信息， 点击了可疑链接， 或误打开了可疑附件， 请立即联系您所在校区的技术支持服务台， 寻求帮助。 这是一则 CUNY 诈骗警报公告。 SASE on the non-sale account for CUNY.
4: This is YC Radio's DJ Extra Small. Are you tired of going on the York College website to listen to YC Radio?
5: Well,
4: now you don't have to. Listen to YC Radio on TuneIn Radio. Download it off Google Play or the App Store right now. YC Radio, the voice of today's generation.
6: Protarona Shoturkota, Kokonoi Apnar Khani login password ba MFA totthyo share korben na. অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা এমএফএ যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি আইটি বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো এমএফএ অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিংকে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা এমএফএ তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
7: নিউল গেটওয়ে ড্রিকিং দ্য YC রেডিও.org
5: ഇന്നത്തെ തലമുറയുടെ ശബ്ദം.
7: I got all the answers to your questions. I'll be the teacher, you could be the lesson. I'll be the preacher.